আকাশবাণী সম্বলপুর সময় সকাল পাঁচটা বাজে ছপ্পন মিনিট পঁচিশ সেকেন্ড আজ শনিবার উনিশশো অড়চাশ শুক্রাব্দ আষাঢ় সতেইশ দিন দুহাজার চব্বিশ মশিয়া জুলাই মাসর অঠর তারিখ শ্রোতা শুভেচ্ছা ও অভিবাদন জনাই আরম্ভ করছু আজির অধিবেশন। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ তিনশো সতের দশমিক পাঁচ মিটর তথা নশ পঁয়চাশ কিলোহর্জ এবং এফএম একশ এক মেগাহর্জ যোগে। আপনার আমার্যক্রম নিউজ অন এআইআর এফ মাধ্যমে শুনে পারে মাঙ্গলিক

আহে পতিত পাবন নারায়ণ। গীতিকার বিষ্ণুপ্রসাদ পটনায়ক, কণ্ঠশিল্পী স্বাগত মহাপাত্র।

0: 45 সেন্টিমিটর দূরতা রাখিকি চাষ করা যাইছে। বিহনকে বিশোধন করিকি বুতরেকি গজা হইতেবার বীজাকে ঠিক দূরিয়া হিসাবে লগা যাইছে। বর্ষা দিনে জুন জুলাই মাসে, শীত দিনে সেপ্টেম্বর আর অক্টোবর মাসে, আর খরা দিনে ফেব্রুয়ারি আর মার্চ মাসে এটার চাষ লাগি বীজা বুনবার কথা। ফি একরকে 60-80 কুইন্টাল সড়া খত সহেতে 45-30-30 কেজি হিসাবে এনপিকে আর ডিএপি 65 কেজি, ইউরিয়া 72 কেজি সহিত পটাশ সার 50 কেজি দরকার পড়ছে। অধা যবক্ষার যান গছ উঠবার 3 হপ্তাহ বেলকে দিয়া যাইছি। মূল সার ভাবে অধা যবক্ষার যান আর সবু পটাশ সারকে ব্যবহার করা যাইছে। শঙ্কর ভেড়ি ফসল লাগি ফি একরকে 80 কেজি যবক্ষার যান, 40 কেজি ফসফরস আর 40 কেজি পটাশ সার দেলে ভাল হয়। বর্ষা দিনে পান নিগ্রিকি বাহারিকি পলে যাওয়ার জরুরি হয়। ফুল আর ফল ধরবার সময়ান পানর অসুবিধা নাই হবার কথা। পানর অভাব ই সময়ান রহলে ভেড়ি ভল নাই হয়, উৎপাদন কম হেসি। ঝিটা আর বুন্দা পান মড়া এটার লাগি ভল হয়। মাটির বতর দেখিকি হালকা পান মড়াবার কথা। ঘাস কে রুকবার লাগি বীজা বুনবার 3 হপ্তাহ আর 7 হপ্তাহ বেলকে কুড়া খুসা করিকি ঘাস বাছি দিয়া যাইসি। নাহলে রাসায়নিক ঘাস মরা যেন্তাকি পেন্ডিমেথালিন, আভাক্লোর, বাসলিন 1 কেজি ফি একরকে বীজা বুনবার সময়ানু উদা মাইট উপরে 200 লিটর পানি মিশাইকি ঝিটা যাইসি। ভিন্ন ভিন্ন প্রকার পোক যেন্তা যৌ, পতরুকেন, পতর ডিয়া, ধলা মাছি ইমানকু রুকবার লাগি আষ্টামিপ্রিড 200%, এসপিআর 1.5 গ্রাম, নাহলে ইমিডাক্লোপ্রিড 17.8%, এসএল র 2 ml, ফল বিন্ধা আর অষ্টপদী পোক লাগি ফ্লেনপ্রোপ্রাথিন 30%, ইসি র 5.7 ml, আউ চিত্রাকাবরা বঙ্করা পোক র দমন লাগি ইমামেকটিন বেঞ্জোয়েট 5%, এসজি র 2.7-3.4 গ্রাম, লাল মকরা বাগির অষ্টপদীর লাগি ফেনাজাকুইন 10%, ইসি র 25 ml কে 10 লিটর পানি মিশাইকি ফসল থি ঝিটবার কথা। ভিন্ন ভিন্ন রোগ যেন্তাকি পাউঁশিয়া, পতরপোড়া রোগ দেখা দেলে মানকোচেপ 30 গ্রাম, নাহলে কার্বেনডাইজিম 50%, WP র 200 গ্রাম কে 10 লিটর পাইন মিশাইকি ফসল থি ঝিটুন। এটাকে ছাড়িকি খরচা কম করবার লাগি, পরিবেশকে সুস্থ রাখবার লাগি ফল বিন্ধা পোক লাগি ফি একরকে 10টা সঙ্গ আকর্ষক যন্তা ফেরোমন ট্র্যাপ, আর শোষক পোক নিয়ন্ত্রণ লাগি 10টা হলদিয়া অঠালিয়া যন্তা ভেণি খেতে বসা যাইছে। সাহেবি রোগ নাই ফহলিবার লাগি ফসল নু আগরু নিম উষো হাড়ি খত রঝিটবারটা আর ধলা মাছি রুকবার লাগি করা যাইসি। আর সাহেবি গছ দেখলে সাঙ্গে সাঙ্গে তাকে ঘিচিকি নষ্ট করে দেন, গছকে পুড়াই দেন। পহেলা অমল গছ উঠবার পাখাপাখি 50 দিনের বেলকে মূল হইকি 2-3 দিন অন্তরে 3-4 মাস ভিতরে 60-80 কুইন্টাল ফি করিকি ভেড়ি অমল হেসি। আর ভেড়িকে সকাল নাহলে সন্ধ্যা সময়ান কাটিকি তুললে ভল, ডেরিন অমল কলে ভেড়ি বুড়া হয়ে যাইসি। ভেড়িকে বস্তা বেগ নাহলে প্লাস্টিক ক্যারেট থি রখা যাইসি আর নিয়ান করা যাইসি। সে সময়ান ভেড়ি থি হালকা পাইন ঝেটলে ভেড়িটা তাজা রয়েছে।
1: ଚାଷର ହାଲିରେ ଶୁଣିଲେ ବର୍ଷାଦିନିଆ ଭେଣ୍ଡି ଚାଷ ସମ୍ପର୍କରେ କହିଥିଲେ ବିଭୂତି ବିଶ୍ୱାଳ। ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ।

0: শ্রোতা বন্ধু আমার সঙ্গে আউ এক শ্রোতা যোড়ি হয়েছে, চলন্ত কথা হয়েযা, কলটি নিয়ে যা। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো আজ্ঞা নমস্কার,
0: নমস্কার, কে কোথলে? কোটু কোথলে?
1: রঞ্জন ডিলা পাইগমাল ব্লক ক্রেমলা বহাল গাঁরু কোজে।
0: কে কোথলে আজ্ঞা?
1: মো নাম আছে রঞ্জন ডিলা।
0: আচ্ছা, রঞ্জন আজ্ঞা কোথলে নি পাইগমাল ব্লক রু?
1: আজ্ঞা।
0: আচ্ছা, কেনতা আছেন আজ্ঞা?
1: আজ্ঞা আমি ভালো আছি।
0: ভালো শুন, আউ কানা করছেন আপন?
1: মু জনে কার্পেন্টার আজ্ঞা।
0: ওহো, কার্পেন্টার আছেন নি?
1: হ্যাঁ।
0: কাম ধাম কেমতে কেনা চলছে আজ্ঞা?
1: কাম ধাম ঠিক চলছে না।
0: আচ্ছা, আপন আমার আকাশবাণী জনে নিয়মিত শ্রোতা ন বাইলাউ জি?
1: হ্যাঁ আজ্ঞা, আমার নিয়মিত শ্রোতা 2008 রু শুনি জি।
0: আমার এই কার্যক্রম কেনতে কেনতে লাগুছে আজ্ঞা আপনকু?
1: কার্যক্রম তো বহুত ভাল লাগছে আজ্ঞা।
0: তো লাইভ ফোন ইন মাধ্যম আপন মানে ডাইরেক্ট কথা হই পারুজন, নিজর মন পছন্দর গীত ডাইরেক্ট শুনি পারজন, নিজর জিন জিন মানকু ডেডিকেট করবার লাগি চাহুজন করি পারজন, এই সব জিনিস কেনতা লাগুছে আপনকু?
1: ভাল লাগছে। হ্যালো, গুটে কথা আজ্ঞা, এই মিডিয়াম ওয়েভরে আমি যেতে রেডিও মাধ্যমে শুনুছু, কেতবেলে সাউন্ড টিকে কম আসুছে আমার রেডিওরে ভলিউমটা। সে প্রতি টিকে আপনকর যে যান্ত্রিক বিভাগ সেমানকে টিকে জনাবে।
0: আজ্ঞা, কারণ হয়েছে কি না আমার এনু তো টেকনিকালি এটাকে জনাই দেবো বা সেটা বি হেসি, কিন্তু আপন আমি যে রেডিও ব্যবহার করছু সেনর বি যদি প্রবলেম হওয়া মানে সাউন্ডর যদি মানে প্রবলেম হওয়া বলে মানে অপারেটিং রে প্রবলেম হওয়া বলে বি টিকে এটা শুভছি, আপন টিকে তাহাকে ভালসে টিকে যদি না চলবার বেলে রেডিও কে যদি বেশি সাউন্ড সিস্টেম খারাপ হচ্ছে বলে মে বি আপনকর রেডিও রে একা প্রবলেম থাইপারে, আপন টিকে দেখাবে।
1: আজ্ঞা,
0: আর বর্ষা কেন্দা হচ্ছে? আচ্ছা, তো আজ কার্যক্রম কিন গীত শুনবো আপনার মন পছন্দ গীত কহুন।
1: গীতটা দে দেবে কল কি আওয়াজ ফিল্ম হ্যায় সেটি গীতটি আছে সবসে হম দূর হুই।
0: আচ্ছা, তো এই গীত কে কাকা কে আপন ডেডিকেট করবালে চাহছন?
1: ডেডিকেট বলে আইয়া সব তো স্পেশাল সব কে না যদি ধর্মা বলে আইয়া টাইম লস হয়ে যাবা সেদিন আর জড়ে শ্রোতা বি কল লেট হয়ে যাবা সেটি লাগি সমস্তকে ডেডিকেট করে দেবি।
0: বহুত বহুত বঢ়িয়া কথা কহিলে আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ আপনার এই কথার লাগে, যিন যিন শ্রোতা মানে শুনি পারছেন আপনার মুহন এই কথা শুনলে যে সমস্ত আপনার ডেডিকেট করছেন বলি, চলুন আপনার মন পছন্দ এই গীতকে শুনে নেওয়া।
1: হ্যাঁ নমস্কার আজ্ঞা।
0: নমস্কার।

এত্র শুনুন এই গীতটা গাইছেন হিউমান সাগর আর অনন্যা শ্রীতম নন্দ। সিনেমা রুদ্রাণী দ্য পাওয়ার ওমেন, সঙ্গীতটি সাজিয়েছেন প্রেম আনন্দ, গীত লিখেছেন বসন্তরাজ সামল।

অগস্ত্যা সিনেমার এই গীতটা শুনুন, গাইছেন অনন্যা শ্রীতম নন্দ। গীতিকার সুব্রত সোঁয়াই, সঙ্গীতটি সাজিয়েছেন প্রেম আনন্দ।

বজরঙ্গী সিনেমার এই গীতকে গাইছেন হ্যুমান সাগর আর অনন্যা। গীত লিখিছেন সুব্রত স্বাইঁ, সঙ্গীতটি সজাইছেন প্রেম আনন্দ।

লাভ ইউ হমেশা সিনেমার এই গীতটা শুনুন, গাইছেন হ্যুমান সাগর আর ইরা মহান্তি। গীত লিখিছেন বসন্তরাজ সামল, সঙ্গীতটি সজাইছেন প্রেম আনন্দ।

গীতকে গাইছেন সাধনা সরগম আর ভাবদীপ, গীত লিখিছেন সঈদ গুলরেজ, সঙ্গীতটি সাজিয়েছেন লুইস ব্যাঙ্কস।

দিল লাললে সিনেমার এই গীতকে গাইছেন শ্বেতা, গীত লিখেছেন শ্যাম অনুরাগী, সঙ্গীতটি সাজিয়েছেন আনন্দরাজ আনন্দ।

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমটি নিশ্চিত ভাবে আপনার ভাল লাগি বলে আশা করুছু। আজ তো সময় হয়ে যাই, কার্যক্রমকে এইটি রাখুছু। শুনুলে ঘর সংসার কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। বর্তমান সময় দিন গোটায় বাজি 50 মিনিট হওয়া যাচ্ছি। প্রথমে শুণন্তু ওড়িয়ারে সম্বাদ রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্রর। পরে পরে শুণবে ইংরাজি ও হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর।

0: নিম তেঙ্গর, যে নিমে নামে এদের একাস্তার নিম, নিমে জনম আড়পা একাসান, নিমে শাশ শ্বশুর আড়পা একাসান, আর একান একানিকরি নিম ছোট্টে বাকেন্তা, নিমে পরিবেশ রাচা একানিকরি নিম বাড়কার, আর পাঠ একানিকরি পাঠকার, ও কথামন টিকে তেঙ্গর, আর পাঠ পাড়িকরি একানে নিমানটা সফলতা হাখরা আ কথা টিকে তেঙ্গর।
1: এঙ্গে নামে শ্রীমতী কমলা বাগ, আর এঙ্গে মা আড়পা সালে ভাড়ি, আর এঙ্গে শ্বশুর আড়পা জুনাডিহি। তা এমহে ব্লক মঞ্জা জমনকেরা আর সম্বলপুর ডিস্ট্রিক্টটা, তো এম পরিবারটা মানে বড় পরিবার রাজকাম, এমহে সাত ভাই ভৌণী আকুন ভি আতলদাম, আউ মা বুয়ার এমহে বহুত গরিব রাচার, তো এসে তামাগে হাত দু বছর গিন পাড়তম মূর্তম বলিকিরি তামহেটা বহুত চিন্তা রাচা যাও এদের হিতা ওনা মহাগে এমহে মাল্লারু এড়পা পালি খালি টিকে ঝুপড়ি কুড়িয়ানটা রাচা, এমহে মা বুয়ার তামহে বাসস্থান বোধ সুন্দরগড় জেলানু রাচা, তা তামিশান বারচার আউ মানে জঙ্গল জঙ্গল টিকে কটি কোটা কটাই কামচার আউ ঝুপড়ি এড়পা কামচার রাচার
0: বলে একা পাদান হইছেন রাচার
1: সালে ভাড়ি,
0: সালে ভাড়ি চাহানু এদের এদের পাদ্দা আতলিকা,
1: সালে ভাড়ি চাহানু ছতা বরাতলি জমন কেরা আতলি ইয়া পাখা
0: ই সমলপুর জেলা,
1: সমলপুর জেলা।
0: আচ্ছা আচ্ছা
1: স্যার আচ্ছা,
0: হ্যাঁ
1: হ্যাঁ, কেন এম হাত দু বছর সাততেটা হালে কহা কহা রেঙানি নাহাটার আচার এন পাঁচ নম্বর, তো পাড়া গেলা গান বহুত ইচ্ছা সাফা হাতদার ঘি ইচ্ছা রাচা।
0: আচ্ছা
1: কিন্তু পাড়তা গে তা সমর্থ মাল্লা দেন এমহে তো অর্থ মাল্লা বয়াস এমহে অনটা গাঁওতিয়ার আচার সালে ভাড়িনু আপনার হি কুণহার, তো গুপ্তি রাচাস যে তাঙ্গাগে ভূতি মাল্লা চুর খালি অনা গে চিয়াল গার এঙ্গে মা নিজে ভূতি কটা কামার এমন পশালগা, তো দিনু দিনু বাড়কা বাড়কা মঞ্জি কাম বাকেন মজুরি হাজরি অনেকটা ধান্দা কাম কাম আউ পার্স কাম, পার্স কাম মানে এমহে দাদা গুঠিয়ার জড়ে রিন কালগার যে অনটা সে না মাল্লা বাবু নিন এরপর নালখবুতা কাম বাচ্চাটার তাঙ্গান মানে আমতাচার, আর এঙ্গে দুই নম্বর দাদা আছেন পাড়তাচার, এ বুহী গুঠিয়ার এমহে মিতা দই গুঠিয়ার জড়ে তাম সবু বারো মাস মজুরি হাজিরি কামি করি আর দাদা সিংকে পয়সা চিচার ও পাড়তাচার, বারো পয়সা মাল্লকুন্তা আর পর্তারে আগেতা খরচা কম রাচা কিন্তু আগেতা পাওনা ধি বহুত কম, অন্টা রুপিয়া চারণা আগেতা মজুরি বাকেন কামে কামে করি তাঙ্গান যেতেবেলে পাড়তাচার এমন ছোটে ছোটে ঋণ নিহেন্দ্র পাড়র হই উঠার এনে মজুরি বুতা কামা আর চালরত বলি করে তেঙ্গালগার
0: হই হই
1: মাল্লা এন তা মাল্লা এন পাড়ন যেনতা হলে পাড়ন আর এঙ্গান যদি মা পাস্তাত কর হলে এন মান্ডিয়ার হাই মা হন বাচা হলে যার ছ ক্লাস তক সাত ক্লাস তক তা খরচা মাল্লারু মানে হুঙ্গেন কম কম চালানা আঠানাতে চালরা আলগা, তারপরে হাই স্কুল কার কোন তা খরচা তেলি বাকে বয়স বাচা যে হাই আর এদেরকে পাড়ে হতকো নিহাতা অক্ষর গুঠিন কানিন তা পাড়া লেখা কিনি আর এদেরকে আর পাড়ে আমি পাড়া বাচা বাকেন মাল্লা এন পাড়ন যেন তাহলে পাড়ন আর এন মজুরি তাহলে কামন আউ পাড়ন হলে ছুটি ছুটি উঠি মানি স্কুল কাদাম আউ এনে খরা ছুটি মানি আউ এনে দাসরা ছুটি হন্যে ছুটি উঠিনু এমহা সালে ভাড়ি পাদানটা লাট কোম্পানি সনটা ক্রেসর মেশিন ওক্তাচকা চাষ গেটি চাওয়াল গা বাকেন হন্যু কাল কাম বাউ সাফা বুহণী গুঠিয়াঠে নালখু কামাল কাম, তো সাত পাড়া মুঞ্জান আউ আট পাড়ন বাচা নাঙেন মাল্লা একাশান পাড়তন হাই পয়সা তা মাল্লা দিন মাল্লা এন পাড়ন তা এন মজুরি কামা কালেন এতক পয়সা চো নেঘা সার্টিফিকেট অন্দর আর লেখত একিন সান হলে হ্যাঁ সুন্দরগড় জেলান্তা ভেড়া ভাল গার্ল হাই স্কুল নু
0: আচ্ছা
1: আশা উচ্চাসার বুয়া সঙ্গে নামেন লেখতা চাইচাস যা বি হু উদ্ধার বাড় করি বুয়া শশান লেখতা চাষারু মাসকে মাস আসান হি তিহলা হওয়া চাল গাছ এনে তানি মজুরি বুতা কামারা
0: যে আসান একাসান রালকার
1: আসান হস্টেল রাচা হস্টেল রাচা লেকিন আসান এনে রাঁধুনি।

0: একাউন্ট ওই কাজ কাম নেমিন আর ইন ওই কাজ কাম এম হায় ওনা মহালগা আর বিতা চালগা আসান রালকাম আউ বর্ষে ওসান পারচান
1: আচ্ছা
0: উদান মানা কালি 1978 মসিয়ান্তা কথা হালে হুস্তি পাস মানজান আউ বারচান খরা ছুটি গে অকেন বাস বাচা হাজে মাল্লা আকুন আর আমু পাড়ু হাই হলে মাদ বাচা যে তাহা তা মন আতলি পাড়া গে পাড়াত যেনতা সেনতা হলে আর ভুহী গুঠার মজুরি হাজিরি কাবাল না টানে দেয়া চোর বাচা মাল্লা একা সান আর মান মা বোধ পাড়া বাচা ঠিক আতলি মা পাড়তা যা হলে মান্ডি আড়া মা অনে হলে ঠিক না জম্মু পানি জুন জুন বা
1: জুন জুন জুলাই
0: হলে ছুটি মানিকি চা হলে মজুরি হলে লাট কোম্পানি কি ঘানি কালগান হলে জব তক এখান নামে লেখতর কেঙ্গান পাড়তম হবর হালে যে ক্রেন মান্ডি অন মাল্লা হলে মুলে মান্ডি মানে বাচান আউ পুরা সাত দিন মানে অনশন কাম চানবা হলে মানুনার গন আর অনথাড়ি জামুন চহন আর বেকুটিকে চন মার্চিটিকে মোহন চন আর ফের নালখো কামাকন এঘা দাই উঠে আর ওলা ওলা হাকির এঙ্গান ওয়াই মান্ডি জোড়ে অনুচি এতকর নালখো কামাল দি নিহা খুর দেশকে মানাল কেরো মাল্লা তো এঙ্গান পাড়তর হলে অনন মাল্লা হলে মা হনেন বালগান আগে তো বহুত দুঃখ লাগা লাগা
1: কিন্তু পাড়াগে ইচ্ছা রাচা
0: বহুত ইচ্ছা রাচা পাড়াগে যে নেন এনে গরি বেড়পান্তা হাত দনটা এসকিন হলে ভি অনটা এন অনটা নালখনটা কামন আর এন যেনতা হলে না আমি ওইন বাচান আউ আদান এখা মনে ন সচ্চান আউ হন্যে বাচান আগে হাঙ্গা বাচা যে হাই হনে হলে নিন যা মা অনাল দি মান্ডি আড়া হলে নিন পাড়তন হলে অনু এন উধার উধিরালে আমার অনার পাড়তন আর ঠিক আতেলি হনে হলে এন মজুরি কামালেন চার হপ্তা কামচান হলে এতক পয়সা মানো হলে নিন এঘা সার্টিফিকেট অন্ধরা বারা আর ইসান হলে যমন কেরা হাইস্কুল নু লেখতে হয়েছে বাচান আগে এনহে বাস যমন কেরা হাইস্কুল নু লেখতে আছে চিচ্ছা আর ওসান পড়াচান মেট্রিক ক্লাস 1981 নু চিচ্ছান আগে তো 11 মেট্রিক রাচান তারপরে এঘা পড়া গে ইচ্ছা রাচা কলেজ ভিতর কিরণ নে কিন্তু দাদা সাঙ্গে এন যেতেবেলে ভেড়া বাহাল গার্লস হাইস্কুল নু পড়াল গান এঘা কহা দাদা জিএম কলেজ সমলপুর নু পড়াল গাছ
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে পাড়তাঙ্গম বলি করি এ মন নু ভাবচান যে মাল্লা পাড়তকুন আর কাম আছে এন কিছু কিছু নালখু কাম আগে অনটা ট্রেনিং ফ্রেনিং অচকুন মানো
1: আচ্ছা
0: হলে এখন সিটি ট্রেনিং গে লাগান আগেলি তো হন্যে করি কটকণা মাল্লারু হলে খালি ফর্ম ফিল আপ কামারু হেবর কুঞ্চকুন মানা আলগা বাকেন ফর্ম ফিল আপ কামছ আচ্ছা এহা বারচাঁদ এডমিশন কাম আগে আর সিটি কামা গেছান সম্বলপুর এঠা পালি নু আগে রাচাইছান ওমেন সিটি আসান পাড়ছান যে এঘে বাস এহা দাদা সঙ্গে এন সিটি কামনাগে হে দাদা ভুবনেশ্বর নু তান রিজার্ভ ব্যাঙ্ক নু হাক্কা চাষেন চাকরি হাক্কা চাষেন হেলে এহে দাদা 100 টাকা তাই দাস বেশি মাল্লা হেলে আর 100 টাকা এহে বাস গাড়ি ভাড়া 10 টাকা কামদা সাঙ্গা 90 টাকা চি দাস পুরা এঘে মনে আতেলি আর 90 টাকা বন এন অনটা মানে অনটা মাস আদান চালাবে নাতে 60 টাকা এমহে মেস ফি রাচা আউ 40 টাকা বন হাত খরচা এন্দ্রে এন্দ্রের কামাল কাম আর হতকতি চালর কাম 2 বরস সিটি মঞ্জরা করা সাঙ্গে সাঙ্গ তা লেটর মা বাড়ি না মানে পোস্টিং গে বাকি ঠিক আতেলি আগে নি তা অর্থ অভাব আলে দাদা চাকরি কামাল গাছলে বি এমে পরিবার তা বাড়কার আচা তাহে তামা পুরাল গাও নাম আগে নে সব প্রকার প্রকার ধীরে ধীরে এসে কাম মাল্লা মজুরি বুতা কামাল গান ফের সিটি কামিকরি ভি কেরানাও এড়পানো ফের মজুরি কামাকাল কাম গুড়া

0: তেবে শ্রোতা বন্ধু চলন্তু পরবর্তী কলটি নিয়ে যা। হ্যালো, কে কোথলে কোটু কোথলে?
1: হ্যালো, নমস্কার আজ্ঞা।
0: নমস্কার,
1: লোককলা গা কুমারী নু মুই প্রশান্ত কুমার খবারি কই যায়।
0: ওহো, প্রশান্ত
1: আছেন? জগপাল বেহারা আজ্ঞা নমস্কার।
0: প্রশান্ত কুমারী আজ্ঞা কোথলে নে?
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ এ কোন
0: প্রশান্ত কুমারী আজ্ঞা কোথলে নে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার রেডিও পুরোনো শ্রোতা লোককলা গ্রাম কুমারী কুচন। লোককলা গ্রাম কুমারী রথযাত্রা কেমতা করে পালন করছেন আপনার মানে?
1: বহুত বড়িয়া হচ্ছে আজ্ঞা, আমার গাঁরে তিনটা রথ। কিন্তু চারটা বিগ্রহ আসুন সেটি তিনটা রথে।
0: আচ্ছা,
1: প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন এবং আমার কালেশ্বর বাবা যেটাকি আমার শিব।
0: আচ্ছা,
1: তাঁকু বি আমার রথযাত্রারে আমার বলরামর রথরে সে বসছেন।
0: ওহো, বলরামঙ্কর রথরে বাবা নিজে শঙ্কর ভগবানকর স্বরূপ যে আছেন সে বসছেন নে? যাহা বি ওইটা তো কুমারীর বিচিত্রতায়, কুমারীর লোককলা গ্রামে সেথিরে ফের গোটে লোক সংস্কৃতি যোড়ি হইকি অছে। ফের জগন্নাথ পর্বরে, জগন্নাথ রথযাত্রারে শিবঙ্কর বি বলরামঙ্কর রথরে বসবাটা এটা গোটে নিয়ারা পরম্পরা যেন্তা ভাবে নি গে। হ্যালো, তো তাহলে কেন গীতটা শুনবা আজি?
1: আগে
0: ওহো, মানে বর্ষা দিনে বি আপনি চন্দ্র টুকড়া দেখবার লাগি চাহছন? আচ্ছা, গীত কি কাহা কে ডেডিকেট করবো আমি?
1: ডেডিকেট করবো আগে আমার বহুত শ্রোতা আছেন, যশবন্ত পাই, সুবল সাউ, চৈতন্য পটেল, রাধাকান্ত, তারপরে আমার অচল
0: আপনার পছন্দর গীত কে যে কহিছন না মানে নেইছন সেমানকো মানকো ডেডিকেট করুছু আমি মানে। আউ লোকগোলা গাঁ কুমারী কহিলে কাহি সুরেন্দ্র সাইঙ্কর নাটক নু আরম্ভ করি কি কৃষ্ণনীলা রামলীলা ঠান আরম্ভ করি কি গোটে লোক সংস্কৃতির গাঁ ভাবে বুঝাসি। আর সে গাঁ আপন মানে কহিছন, আপন কল করিছন, বহুত বহুত ধন্যবাদ আপনাকু। চলুন আপনকর মন পছন্দ গীতটা শুনে নেওয়া।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার।

0: পরবর্তী কলটি নেবা। হ্যালো,
1: হ্যালো,
0: আকাশবাণী সম্বলপুর রু আপনার শুনতে হ্যালো অনুরোধ কার্যক্রম কহতো, কে কহুলে কোর্ট কহুলে? আচ্ছা, বলাঙ্গীর কহুলি নি? আচ্ছা, কেমতি অছেন আজ্ঞা? হ্যাঁ, ঠিকঠাক। আউ ঘরে সব কে কে অছেন?
1: ঘরে বাপা আছেন আজ্ঞা, বড় ভাই ভাউজা দুটা পুতরা আছেন, আর মোর গুটে কোন ঝিও তে আছে আজ্ঞা। আপনার কত নে?
0: আচ্ছা, বর্ষা কেমতি হয়েছে বলাঙ্গীরে?
1: বর্ষা লগাতার বর্ষা আজ্ঞা, আজি ভি বর্ষা হচ্ছে। এটা
0: বর্ষা দিনিয়া সময় যেতে বেলে ক্ষেত কু যাচ্ছি দেখি কি যাবে, এবে সব মানে সাপ ফাপ এমনি বাহারিবার সময় আউ বেশি বর্ষার বাহার কু যা সময় টিকি সতর্কতা অবলম্বন করা দরকার নাকি? হিড় রাস্তায় যেতে বেলে যাচ্ছ, হ্যাঁ বর্ষার টিকি মানে তাকে মানে হিড় গুড়া ভাঙ্গি যাবার সম্ভাবনা থাকে, হ্যাঁ তো যেতবে যা টিকি সতর্কতা অবলম্বন করা নাই। আচ্ছা, আজ কেউ গীতটা শুনবা কুহতু? ঠিক আছে, তো এই গীত কাহকু ডেডিকেট করা চাহিদা? এই গীত কাহকু ডেডিকেট করবে? বিলকুল, আপনার তরফ সমস্ত শ্রোতা মান সহ চালু শুনে নেওয়া এই গীতটি।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুবাণী কার্যক্রমে আপনার স্বাগত। উপস্থাপনার মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসন্তু জানিবা আজির বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠার। আজ ভি দিনরে অর্থাৎ 18 জুলাই 1925 অ্যাডল্ফ হিটলরক আত্মজীবনী মিন ক্যাম্প প্রকাশ পাই। এই পুস্তকরে হিটলরক পীড়িত মানসিক ও রাষ্ট্রবাদী মনোভাব সহিত জর্মানির পীড়া সম্পর্কে বর্ণনা করা যাইছি। 18 জুলাই 2002 এপিজি অব্দুল কলাম ভারতের 11তম রাষ্ট্রপতি ভাবে নির্বাচিত হয়েছিলেন। আউ মধ্য 18 জুলাই 2012 হিন্দি চলচ্চিত্রর প্রসিদ্ধ অভিনেতা রাজেশ খান্নাক নিধন হয়েছিল। শ্রোতাবন্ধু, এহাতিলা ইতিহাস পৃষ্ঠার ঘটি যাইথিবা কেতেক ঘটনা, আশা করুছি আপনঙ্ক পাই উপযোগী হইথিব। তাহলে শ্রোতাবন্ধু, বর্তমান আলোচনা করিবা নেলসন মন্ডেলাঙ্ক জন্মবার্ষিকী সম্পর্কে। শ্রোতাবন্ধু, জুলাই 18 সমগ্র বিশ্বরে নেলসন মন্ডেলাঙ্ক দিবস পালন করা যায়। এই দিনটি কেবল জনে মহান নেতাঙ্ক জন্মদিন নুহে, বরং মানবতা, সমানতা, স্বাধীনতা এবং শান্তি প্রতি তাঁকর অবদানকে স্মরণ করিবার সুযোগ। নেলসন মন্ডেলাঙ্ক জন্ম 18 জুলাই 1918 দক্ষিণ আফ্রিকার মভিজো গ্রামে হয়েছিল। ছোট বেলু সে শিক্ষা, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতি আকৃষ্ট লে। শ্রোতাবন্ধু, সে সময় দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য নীতি প্রচলিত লা, কলা এবং ধরা লোক মধ্যে অসমান ব্যবহার করা যাওতিলা এবং কলা লোক মানে অনেক মৌলিক অধিকার বঞ্চিত লে। এই অন্যায় বিরোধে মন্ডেলা দৃঢ় স্বর উঠাই লে। সে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহ যোগ দিয়ে স্বাধীনতা ও সমানতা অধিকার পাই সংগ্রাম আরম্ভ করে। তাঁক সংঘর্ষ পাই সে 27 বর্ষ জেল কাটি। এতে দিন সময় জেলে রহিলে মধ্য সে নিজের সাহস, ধৈর্য, আশা হরাই।

শ্রোতা বন্ধু, আজির যুববাণীর বিশেষ কার্যক্রম স্বরলিপির বিষয় হচ্ছে ভাবর ঠাকুর কালিয়া ঠাকুর। তাহলে আসন্তু এ সম্পর্কে আলোচনা করিবা। ওড়িশার মাটিরে জন্ম নেইথিবা প্রত্যেক মানুষের হৃদয়ের এক বিশেষ স্থান অধিকার করিছন্তি শ্রীজগন্নাথ। সে কেবল পুরীর নীলাচলর অধিপতি নুহন্তি, সে ওড়িয়ার ভাব, বিশ্বাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। স্নেহরে আমি তাঙ্কু ডাকু কালিয়া ঠাকুর। কিন্তু সে কেবল কালিয়া ঠাকুর নুহন্তি, সে ভাবর ঠাকুর, ভক্তর অন্তরের নির্মল ভাবকু যে সর্বদা মূল্য দিয়ন্তি। তাহলে শ্রোতা বন্ধু, আসন্তু বর্তমান এক ভক্তিপূর্ণ গীত শুনিবা ভিকারী বড়ঙ্ক কণ্ঠরু। গীত রচনা করছন্তি প্রফুল্ল কর।

শ্রোতাবন্ধু, জগন্নাথ সংস্কৃতির মূলরে রয়েছে এক সরল সত্য। ভক্তিরে নাহি জাতি, নাহি ধর্ম, নাহি উচ্চ নীচ ভেদ। যেউঠি নিষ্কপট প্রেম ও আত্মসমর্পণ রহে, সেইটি হি প্রভুঙ্কর বাস। ভক্ত শাড়বৈবঙ্ক কথা আজি মধ্য প্রত্যেক ওড়িয়া হৃদয়ে ছুঁই যায়। মুসলমান পরিবারে জন্ম হয়েছিল মধ্য, সেথিলে জগন্নাথক অনন্য ভক্ত। তাঙ্ক আকুল প্রার্থনার রথ অটকি যাবার লোকবিশ্বাস আমাকে কহে, ভগবানক পাই জন্ম নুহে, ভক্তি হি প্রকৃত পরিচয়। সেইপরি দাসিয়া বাউরীঙ্ক কথা আমাকে মনে পকাই দিয়ে যে সমাজর দৃষ্টিরে সে অবহেলিত হয়েছিল, মধ্য প্রভুঙ্ক দৃষ্টিরে সেথিলে শ্রেষ্ঠ ভক্ত। তাঙ্ক ভক্তি ভরা নড়িয়াকু প্রভু গ্রহণ করেছিলে। এহা প্রমাণ করে ভাবথিলে ভগবান দূরে রহন্তি নাহি। সেথিপাই তো কুহা যে ভাবর ঠাকুর কালিয়া ঠাকুর। তাহলে শ্রোতা বন্ধু, আসন্তু আউ এক ভক্তিপূর্ণ গীত শুনিবা ভিকারী বলঙ্ক কণ্ঠরু। গীত রচনা করছেন প্রসন্ন সামল।

0: ছটনাগপুর এস্টেট কমিশনার লেটার লিখেছে, হজারিবাগরা সোলজার্স বিদ্রোহ শুরু করেছেন, নম্বর এইট ক্যাম্পর টু প্লয়েট নেথরে মিশিছেন, সাম অফ দেম আর কমিং টু সম্বলপুর, সেমানে তাঙ্ক ভিতরু কাহাকু সম্বলপুর রকিং বনেইবে, আই নো সুরন্দর সায় আউ তার ব্রদর উডন্ত সায় সেই গ্রুপরে অছন্তি। শুভেতর পঞ্চকৌড়ি,
1: ইয়েস স্যার,
0: সুরন্দর সায় আর উডন্ত সায়কু ক্যাপচার করিবাকু পড়িব, বাই হুক আর বাই ক্রুক।
1: ইয়েস স্যার।
0: নাও দে আর ভেরি ডেঞ্জারাস ফর সম্বলপুর, সে মনে আসিলে সম্বলপুর ঠারে এগেন স্ট্রাইক হব, লোকমানে তাঙ্কু সপোর্ট করছন্তি। এই বিদ্রোহী মানে রাঁচি এন্টার কলাবেড়ে রাঁচির সবু অফিসিয়ালস জায়গা ছাড়ি পড়াই যাওছন্তি, কটক রায়পুর ফোর্স মগেইলি কেই আসিলে নাই, বরসাত পাই আমার সিপাহী মানঙ্কর হেলথ নট ইন গুড কন্ডিশন, সো হোয়াট টু ডু?
2: আমি অছু ক্যাপ্টেন লে, আমি অছু, আপনঙ্কর ভয়ভীত হেবার কৌণসি কারণ নাহি, মহানদীরে বন্যা আসিথিবা যোগু কটক কিম্বা রায়পুরু কৌণসি সৈন্যবাহিনী সম্বলপুরকু পহঞ্চি পারিলে নাহি, তেবে মু এই অঞ্চলর তিনজন জমিদারকু আদেশ দেইছি, সেমানে খুব শীঘ্র আমপাই প্রত্যেকে পঁচিশ জন লেখায় সিপাহী সুরেন্দ্রঙ্ক বিদ্রোহী দলকু প্রতিহত করিবা পাই পঠেই দেবার নির্ভর প্রতিশ্রুতি দেইছন্তি।
1: হ্যাঁ ক্যাপ্টেন, জমাদার হরিনাথ সিং ঠিক কহুছন্তি, আপন হতাশ হেবার কোনসি কারণ নাহি, আম পাখরে রামগড়র অতি শক্তিশালী সৈন্যবাহিনী মজুদ অছন্তি, সুরেন্দ্র সায় পক্ষরু যে কোনসি আহ্বান আসিলে তাকো প্রতিহত করিবার সামর্থ্য এই রামগড় ফৌজর রয়েছে।
0: বাট আই ডোন্ট ওয়ান্ট এনি ক্লাস উইথ সুরেন্দ্র সায়, মু তার সঙ্গে লড়াই চাও নাই, আই ওয়ান্ট হি অ্যালং উইথ হিজ এন্টায়ার ফলোয়ার্স শুড সারেন্ডার বিফোর আস, মু তাকো খালি নজর বন্ধ করে রাখিবি, অ্যাজ বিকজ হি ইজ এ ভেরি ভেরি পপুলার লিডার, লোকমানে লোকমানে তাকু প্রচুর সপোর্ট করুছন্তি, সেইথিপাই আই ডু ফিয়ার কেতেবেলে যদি সেমানে এগিন ভাওলেন্স আরম্ভ করি দিয়ন্তি।
2: অসম্ভব, অসম্ভব ক্যাপ্টেন লে, অসম্ভব, পাঞ্চ কৌড়ি ভলি জনে দক্ষ সুবেদার আর মো ভলি জনে বলিষ্ঠ জমাদার যেতেবেলে আপনঙ্ক অতি নিকটরে অছন্তি তাঙ্ক সামর্থ্য উপরে আপন পূর্ণ বিশ্বাস রখন্তু, আমি সুরেন্দ্র সায় আউ তাঙ্ক ভ্রাতামানঙ্কু নিশ্চয় বন্দী করিবু।
0: গুড, ভেরি গুড, এন্ড আই হ্যাভ অলরেডি ডিক্লেয়ার্ড যে

0: পবিত্র হয় সুরেন্দ্র সায় আয়োডন্ত সায়কু ধরিব হামে তাকু অ্যাওয়ার দেবা 250 রুপিস অ্যান্ড অ্যান্ড লিসন ভায়োলেন্স করিব নাই ফার্স্ট ওয়াচ দেম ইনকোয়ার অ্যাবাউট দ্য অ্যাড্রেস অ্যান্ড দেন পিক আপ
1: সুরেন্দ্র সায়ঙ্কু ধরিবা এতে সহজ নুহে ক্যাপ্টেনলে আপন তো জানিছন্তি গুপ্তচর মানকটারু মিলিথিবা সবিশেষ তথ্য অনুসারে সুরেন্দ্র সায় উদন্ত সায় প্রমুখ সদল বলে আসি সম্বলপুর ঠারু মাত্র কিছি মাইল দূরে ঝরগাটি ঠারে মেলি করিছন্তি সে মানক পাখরে পাইক সংখ্যা প্রায় 4000 হেব তা সহিত তাঁকু সাহায্য করিয়া পাই আগেই আসিছন্তি রায়গড় রতনপুর বরপাল্লি কোলাবিরার জমিদার মানে শহ শহ সংখ্যার পাইক পঠাই সেমানে সুরেন্দ্র সায়ঙ্ক সামরিক স্থিতিকু দৃঢ় করিবারে লাগিছন্তি এভাবে মেলিকু প্রতিহত ন করিবা যায় সুরেন্দ্র সায়ঙ্কু বন্দী করিবা কাঠিকর পাঠ হয়ে যাব।
0: ইয়েস ইয়েস ইয়েস ইয়েস আই নো কন্ধমাল তহসিলদার দীনবন্ধু পট্টনায়কু আমি এই কামরে লগাই সে লোক লগাই সব গবর রকিছি ইজ এ ভেরি নাইস এন্ড এফিসিয়েন্ট অফিসার চমৎকার আইডিয়া সে তার অ্যাকর্ডিং টু হিজ রিপোর্ট গাংপুর বামরা রায়রাখল অ্যান্ড কোলাভিরার জমিনদার লগান সুরেন্দ্র সায়কু মদত করুছি নিয়ার অ্যাবাউট 4000 সোলজার্স ভেজেছি সো হোয়াট উই শুড বি প্রিপেয়ার ফর দি ওয়াস্ট এই এই বিদ্রোহী মানুষ ফিয়ার কলে চলিব নো উই হ্যাভ টু ফেস দ্যাম
2: হ্যাঁ তাহা নুহে তো আউ কোন আমি তো সুরেন্দ্র সায়কু কহিলু আস আম সহিত কথাবার্তা কর আমি তোমার দণ্ড কোহল করিদেবু তুমি যে মেলি করুছ তাকু বন্ধ কর সরকারকু বিরোধ করিবা বন্ধ করি শান্তিপূর্ণ জীবনযাপন কর সুরেন্দ্র সায়ত নিজে কহিলে অবশিষ্ট দণ্ডাদেশরু অব্যাহতি পাইবা পাই হেলে আমি কহিলু তুমি মেলি ভাঙ্গিলে যাই তম কথা শুনাযিব মানিলে নাই ফেরিগলে এবে যদি সরকারক বিরোধে সৈন্য একজুট করে আক্রমণ করিবার যোজনা করুছন্তি আমি বি আউ কাল বিলম্বন করি প্রতি আক্রমণ পাই প্রস্তুত রহিবা আবশ্যক স্যার
0: দ্যাটস রাইট গেট ইয়োরসেলফ রেডি ঝরঘাটি অ্যাটাক করিবা পাই সব অ্যারেঞ্জমেন্টস কর দিস ইজ মাই অর্ডার
2: ইয়েস স্যার

বিকাশ লাই স্বতন্ত্র পদক্ষেপ নিয়া যাইছে। তাকর লাগি রাজনীতি ক্ষমতা ভোগ করবার মাধ্যম নুহে, শেষ ধাড়িতে থিবার গরিব লোকর সেবা করবার মাধ্যম আয়। সেথির লাগি শেষ ধাড়ি তক পৌঁছিকি লোকর কাম করবার লাগি মুখ্যমন্ত্রী সমকু পরামর্শ দিছন। সেন্তা কেন্দ্র সরকারঙ্কর মুখ্যমন্ত্রী আদি কর্মযোগী অভিযান, ধরতি আবা জনভাগিদারী অভিযান, পিএম জনমন বাগির যোজনা বাবদে সূচনা দিয়েছিল। বৈঠকটি অনুসূচিত জনজাতি ও জাতি উন্নয়ন মন্ত্রী নিত্যানন্দ গণ্ড, মুখ্য শাসন সচিব অনু গর্গ ও উন্নয়ন কমিশনার দেবরঞ্জন কুমার সিং উপস্থিত ছিলেন। ভুবনেশ্বর অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এমস 6 নম্বর সমাবর্তন উৎসব পালিত হয়েছে। এটি কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া পটেল মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে 684 জন ছাত্রছাত্রী ডিগ্রি প্রদান করেছেন। শ্রেষ্ঠ শিক্ষাগত প্রদর্শন লাগি 32 জন মেধাবী ছাত্রছাত্রী 61টা স্বর্ণপদক প্রদান করা যাইছে। এই অবসরে মন্ত্রী শ্রীমতী পটেল পাস হইতেবার ছাত্রছাত্রী মানুষ শুভেচ্ছা জনাইকি কইছেন, ধলাকোট বিশ্বাস, দায়িত্ব, প্রতিবদ্ধতা আও অপার সুবিধার প্রতীক। এটাকে আত্মবিশ্বাস আও করুণা সহিতে সবে পিন্ধবার দরকার। ভারতর স্বাস্থ্য সেবা ক্ষেত্রর বিকাশ ও পরিবর্তন বাবদে মন্ত্রী কহিছেন, দেশে আগনু এমস 7টা থিবার বেলে এছেন 23টাতে পৌঁছিছে, যেনটাকি সারা দেশে গুণাত্মক স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষার প্রবেশকে বরকস করুছে। এমস নু স্নাতক হইতবা ডাক্তারমানকর গুটে স্বতন্ত্র পরিচয় রহিছে। সেমানকু ডক্টর প্লাস ভাবে মন্ত্রী শ্রীমতী পটেল তাঙ্কর উদ্বোধনটি বর্ণনা করিথিলে। এমসর কার্যনির্বাহী নির্দেশক ডক্টর আশুতোষ বিশ্বাস কইছন, উন্নত রোগী সেবা লাগি ইতার প্রতিবদ্ধতাকে আহরি বরকস করি সম্প্রতি শিশু শল্য চিকিৎসা বিভাগটি গুটে উৎসর্গীকৃত নবজাত শল্য চিকিৎসা ইউনিট আইসিইউ প্রতিষ্ঠা করা যিবা কার্যক্রমটি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং যোগ দিয়েছিলে। এই অবসরে এমস ভুবনেশ্বর পরিসর নথিবার আগর প্রধানমন্ত্রী আও ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীঙ্কু পুষ্পমাল্য অর্পণ করা যাইথিলা। রাইজে থিবার স্নাতক মহাবিদ্যালয় মানকে না লেখা লাগি আইবা সোমবার 2 নম্বর খেপ মেধা তালিকা বাহারিবা। মোট 1055টা স্নাতক মহাবিদ্যালয় থি কলা, বিজ্ঞান, বাণিজ্য, সেলফ ফাইন্যান্সিং ও সংস্কৃত পাঠ্যক্রম থি 2,87,519টা আসন থিবার বেলে পহেলা খেপে 84,384টা আসনরে না লেখা শেষ হইছে। উচ্চশিক্ষা বিভাগ পরিচালিত সামস পোর্টালু মিলিথিবার তথ্য অনুসারে স্নাতক কলা শ্রেণীটি 1,06,880টা আসন খালি থিবার বেলে বিজ্ঞান শ্রেণীটি 60,828টা, বাণিজ্যটি 24,288টা, সেলফ ফাইন্যান্সিংটি 4,172টা আর সংস্কৃত পাঠ্যক্রমটি 6,757টা আসনটি না লেখা হবা। 2 নম্বর খেপ মেধা তালিকা বাহারবার উতরু আইবা 21-23 তারিখ ভিতরে যোগ্য ছাত্রছাত্রী মানে শিক্ষানুষ্ঠান মানকে যাইকি না লেখে পারবে। ই মাস 29 তারিখ থি শেষ খেপ মেধা তালিকা বাহারবা। ই মাসর 27 তারিখ নু স্নাতক শ্রেণীটি পাঠপড়া মূল হবার সহিত উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফু আয়োজিত ইনস্ট্যান্ট পরীক্ষাফল বাহারবার উতরু 2 নম্বর খেপ না লেখা লাগে বিজ্ঞপ্তি বাহারবা বলে জনাপড়িছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। কেন্দ্র সরকারঙ্কর সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় তরফু 72 নম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা যাইছি। অভিনেত্রী ইয়ামি গৌতমীঙ্কর আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচর ফিল্ম ভাবে মনোনীত হয়েছে। শ্রেষ্ঠ অভিনেতা ভাবে মালয়ালম অভিনেতা মামুটি, হিন্দি চলচ্চিত্র অভিনেতা কার্তিক আর্যনকু বছা যাইছে। সেন্তা অমর্ত্য ভট্টাচার্যঙ্ক নির্দেশিত লহরী শ্রেষ্ঠ ওড়িয়া চলচ্চিত্র ভাবে পুরস্কার পাইবার লাগি মনোনীত হয়েছে। রাইজে দিব্যাঙ্গ ছাত্রছাত্রী মানক লাগি কাম করুথবার খাস বিদ্যালয় মানকর পরিচালনা ব্যবস্থাকে সুসংহত করবার লাগি রাজ্য সরকার পদক্ষেপ নিছন। ভিন ভিন স্বেচ্ছাসেবী সংস্থা তরফু পরিচালিত খাস বিদ্যালয় মানকর সর্ভে করবার লাগি সরকার নির্দেশ দেইথবার জনাপড়িছে। ই বাবদে সামাজিক সুরক্ষা ও ভিন্নক্ষম সশক্তিকরণ বিভাগর অতিরিক্ত শাসন সচিব ভাস্কর রৈত সবু জিলা সমাজ সুরক্ষা অধিকারীঙ্কু নির্দেশ দেইছন। পুরী শ্রীমন্দির প্রশাসন কার্যালয় এএসআইর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। শ্রীমন্দির মুখ্য প্রশাসক অরবিন্দ পাঢ়ী বৈঠকটি অধ্যক্ষতা করি গর্ভগৃহ, নাট মণ্ডপ ও ভোগমণ্ডপর মরামতি কাম লাগি বিস্তৃত আলোচনা করে। বৌদ্ধটানে সহকারী নির্বাচন পঞ্জীকরণ অধিকারী, সহায়ক অধিকারী ও বৈষয়িক কর্মচারী লাগি পোস্ট ড্রাফ্ট তালিম কার্যক্রম হয়েছে। ইথি খসড়া ভোটর তালিকা বাহারবার উতরু দাখল হইতবার দাবি আও আপত্তি শুনানি, তার যাঞ্চ, আইনসম্মত প্রক্রিয়ার অনুসরণ আও সঠিক নিষ্পত্তি গ্রহণ বাবদে বিস্তার ভাবে তালিম দিয়া যাইথিলা। কেন্দ্র গৃহ আও সহরাঞ্চল ব্যাপার মন্ত্রণালয় তরফু অমৃত 2.0 যোজনা অধীনটি

উল্লেখ করেছেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন আধারিত নয়াদিল্লিঠারে অনুষ্ঠিত এক দুইদিনিয়া জাতীয় সমীক্ষা বৈঠক আজ উদযাপিত হয়েছে। বৈঠকের এই দুইটি যাক কার্যক্রমের প্রগতি নিয়ে সমীক্ষা করা সহ কার্যান্বয়ন উপরে প্রাথমিকতা প্রদান করা আলোচনা হয়েছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্বাস্থ্যসেবার প্রগতি সম্পর্কের মধ্যে বৈঠকের মত বিনিময় হওয়া সহ স্বাস্থ্যক্ষেত্রের ভবিষ্যৎ সংস্কার নিয়ে এক রূপরেখ প্রস্তুত করা যাইছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব পুণ্য সলীলা শ্রীবাস্তব কহিছন্তি, এই দুইটি যাক কার্যক্রম দেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ ভাবে পরিগণিত হয়েছে। উৎকৃষ্ট প্রদর্শন করিথিবা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকু বৈঠক অবসরের পুরস্কার প্রদান করা যাইছি। বিভিন্ন ক্ষেত্রে 15টি পুরস্কার প্রদান করা যাইথিবা সচিব শ্রীবাস্তব কহিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। বাস্তরিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা যাইছি। সঞ্জীব শ্রীবাস্তবকে শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক ভাবে মনোনীত করা যাইথিবা বেলে সর্বোত্তম চলচ্চিত্র লেখা পাই প্রদীপ কুমার সেট্টিঙ্কু চয়ন করা যাইছি। আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচর ফিল্ম এবং শ্রীকান্ত শ্রেষ্ঠ হিন্দি ফিচর ফিল্ম ভাবে বিবেচিত হয়েছি। ইয়ামি গৌতম শ্রেষ্ঠ অভিনেত্রী এবং মামুটি ও কার্তিক আরিয়ান শ্রেষ্ঠ অভিনেতা ভাবে পুরস্কার পাইবে। স্ট্যাচ্যু অফ ইউনিটি একতাকা প্রতীক পাই আনন্দ এল রায়ঙ্কু শ্রেষ্ঠ নির্দেশক পুরস্কার প্রদান করা যাবে। ইন্ডিয়া পোস্ট সরকারী মাস্কট প্রস্তুত করা লক্ষ্যে নিয়ে ডাক বিভাগ পক্ষে এক প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। ইনোভেট ইন্ডিয়া মাই গভ প্ল্যাটফর্ম মাধ্যমে এথিপাই প্রস্তুত ডিজাইন দাখল করা কুহযাই। এভাবে পদক্ষেপর উদ্দেশ্য হচ্ছে এক স্বতন্ত্র মাস্কট প্রস্তুতি, যাকি বিভাগ উপরে থাকা বিশ্বাস, নির্ভরযোগ্যতা, সেবা এবং ডিজিটাল নবসৃজনক প্রতিফলন করেপার। ডাক বিভাগ কহিছি এই প্রতিযোগিতা সমাজের সবুবর্গর লোকঙ্ পাই উন্মুক্ত রয়েছে। প্ল্যাটফর্ম মাধ্যমে এক মাস্কট প্রস্তুতি সহ এর নাম এবং সংক্ষিপ্ত বিবরণী দাখল করা পড়ব। আসন্তা মাস 15 তারিখ পর্যন্ত এথিপাই সময়সীমা ধার্য হয়েছে। শ্রেষ্ঠ বিবেচিত 3টি মাস্কটক বিভাগ পক্ষ 75,000, 50,000 এবং 25,000 টাকার নগদ পুরস্কার রাশি প্রদান করা যাবে। ছাত্রছাত্রী, কলাকার, সৃজনশীল বৃত্তিকর্তাঙ্কু এতে অংশগ্রহণ করা লাগে ডাক বিভাগ পক্ষ আহ্বান দিয়াযাইছে। গুজরাটর অহমদাবাদ স্থিত এক বাণ তিয়ারি তথা প্রক্রিয়াকরণ ইউনিট্রে অগ্নিকাণ্ড ঘটি 8 জনের মৃত্যু হয়েছে। রামল গাত্রাড রোড স্থিত এই কারখানায় ঘটিবা অগ্নিকাণ্ডে অন্য 10 জন আহত হয়েছে। আম সংবাদদাতা দেওয়া সূচনা অনুযায়ী ত্বরিত ক্রিয়ানুষ্ঠান বাহিনী ঘটনাস্থলে পৌঁছ উদ্ধার কার্যের সামিল হয়েছিল। সে 8 জন মৃতদেহ উদ্ধার করে জলুথিবা স্থানরে অটকি রহিতিবা আহতঙ্কু উদ্ধার করিছন্তি। সেমানঙ্কু চিকিৎসা পাই নিকটস্থ হসপিটালে ভর্তি করা যাইছি। অগ্নিশম গাড়ি ঘটনাস্থলে পৌঁছ নিয়াকু আয়ত্ত করিথিলা। রামনগর ডেরাডুন এক্সপ্রেস ট্রেন চলাচলক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ আভাসী মাধ্যমে পতাকা দেখাই শুভারম্ভ করেছেন। সে কহিছন্তি এই ট্রেন উত্তরাখণ্ড কুমাউ এবং গড়ওয়াল মধ্যে রেল যোগাযোগক অধিক সুদৃঢ় করিব। সেঠাকার নাগরিকঙ্কর বিকাশ ক্ষেত্রে এহা গুরুত্বপূর্ণ অবদান প্রদান করিব বলি সে কহিছন্তি। হরিদ্বারের যাত্রী ভিড় হ্রাস করা লক্ষ্যে নিয়ে ঋষিকেশ রেল স্টেশনক এক সহযোগী স্টেশন ভাবে বিকশিত করা যাব বলে শ্রী বৈষ্ণব কহিছন্তি। ভেঞ্জুয়েলা ভূকম্পরে মৃত্যু সংখ্যা 5,069 বৃদ্ধি পাইছে। জাতীয় সংসদর সভাপতি জর্জ রোড্রিগেজ কহিছন্তি 16,740 জন এই ভূকম্পরে আহত হয়েথিবা বেলে 6,462 জনক উদ্ধার করা যাইছি। রাজধানী কারাকাস এবং লা গুয়াইরা, মিরান্ডা এবং আরাগুয়া কেন্দ্রীয় অঞ্চলগুলিকে 107টি অস্থায়ী রিলিফ শিবিরে 21,235 জন আশ্রয় নিয়েছেন্তি বলে সে কহিছন্তি। গত মাসরে লগাতার ভাবে হয়েথিবা 7.2 এবং 7.5 তীব্রতার ভূকম্প পরে ইতিমধ্যে 1,331টি পরবর্তী মৃদু ভূকম্প অনুভূত হয়ে সারা বলে সেঠাকার কর্তৃপক্ষ সূচনা দিয়েছেন। ভূকম্প প্রভাবিতঙ্কু মানবীয় সহায়তা যোগাই দেইথিবা 28টি দেশকু ভেনজুয়েলার কার্যকারী রাষ্ট্রপতি ডেলসি রোড্রিগ্রেজ ধন্যবাদ অর্পণ করেছন্তি। ফিফা বিশ্বকাপ ফুটবলরে তৃতীয় স্থান লাগে আজ মিয়ামি স্টাডিয়ামে ফ্রান্স এবং ইংল্যান্ড মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হব। ভারতীয় সময় রাতে 2:30 ম্যাচ আরম্ভ হব। স্পেন সেমিফাইনালে ফ্রান্সকু পরাস্ত করে বেড়ে আর্জেন্টিনা ইংল্যান্ডকু পরাস্ত করে। আসন্তাকালি ভারতীয় সময় রাতে 12:30 নিউইয়র্কর নিউজার্সি স্টাডিয়ামে আর্জেন্টিনা এবং স্পেন মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হব। গ্লাসগোর রাজ্যগোষ্ঠী ক্রীড়া উদ্ঘাটনী সমারোহে ভারতীয় দলর পতাকা এবং ব্যাটনধারী নাম ঘোষণা করা যাইছে। ভারতীয় অলিম্পিক সংঘ আজ এহা ঘোষণা করেছে।

0: অলিম্পিক পদক বিজেতা মীরাবাই চানু জাতীয় পতাকা এবং লভলিনা বোরগোহেঁ ব্যাটন ধরিবে। উদ্ঘাটনী সমারোহ আসন্তা 23 তারিখে ওভো হাইড্রো আরেনাঠারে অনুষ্ঠিত হেব। এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় অলিম্পিক সংঘর সভাপতি পিটি উষা কহিছন্তি, ভারতীয় ক্রীড়ার এই দুই ক্রীড়াবিদ্ঙ্ উল্লেখনীয় অবদানক স্বীকৃতি প্রদান স্বরূপ এই দায়িত্ব অর্পণ করা যাইছি। মুখ্য সংবাদগুলিক পুনিথরে, মালডোভা, উত্তর মাসিডোনিয়া এবং রোমানিয়াকে আসন্তাকালিঠারু গস্তরে যাবে রাষ্ট্রপতি। ভুবনেশ্বর এইমসর ষষ্ঠ সমাবর্তন উৎসব অনুষ্ঠিত। প্রতিষ্ঠানর উৎকর্ষতা দেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রের এক অধ্যায় যোড়িছে, কহিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচর ফিল্ম ভাবে মনোনীত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় স্থান লাগে আজ পরস্পরকে ভেটিবে ফ্রান্স এবং ইংল্যান্ড। সংবাদ শেষ হল।
1: আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী কটক কেন্দ্রর।
2: সুদূরর সদর, অপহঞ্চ অঞ্চলর স্বর, উৎসব মহোৎসব, সভা সমিতি সমারোহ, প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নেই আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষরু প্রস্তুত করুছু জিলা হালচাল। আজি জিলা হালচালে শুণন্তু সুন্দরগড় জিলা সম্পর্কে তথ্য দেইছন্তি আম সংবাদদাতা বসন্ত কুমার জেনা, উপস্থাপনারে মু নীনা সাহু। সুন্দরগড় জিলাকু শিশু শ্রমিক মুক্ত করিবা লক্ষ্যে চালিথিবা 15 দিনিয়া স্বতন্ত্র শিশু শ্রমিক নিরাকরণ অভিযানর অংশস্বরূপ রাউরকেলা মহানগর নিগম সভাগৃহরে এক শিশু শ্রমিক নিরাকরণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছিলা। কার্যক্রমে আরএমসির যুগ্ম আয়ুক্ত শ্রীমতী পল্লবী নায়ক মুখ্য অতিথি ভাবে যোগদেই কহিথিলে যে শিশুমানক স্থান বিদ্যালয়ের কোণসি কারখানা, দোকান কিংবা বিপদপূর্ণ কার্যস্থলের নুহে। সভায় জিলাকু কিপরি সম্পূর্ণ শিশু শ্রমিক মুক্ত করা যাই পারিব সে নেই উপস্থিত সদস্যমানক মধ্যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছিলা। এ সম্বন্ধে জিলা শিশু সুরক্ষা বিভাগ মুখ্য শ্রীবন্ত জেনা কহন্তি,
3: চাইল্ড প্রোটেকশন মেকানিজম হিসাবে প্রায় আমার প্রতি ব্লকরে এবং পঞ্চায়েতরে চাইল্ড প্রোটেকশন কমিটি আছে। এই কমিটি মানুষ বিভিন্ন সময় তালিম দিয়া হচ্ছে, তা ছড়া আমি বিভিন্ন প্রকার আওয়ারনেস কাম করছু, সচেতনতা কাম করছু, বিশেষ করে চাইল্ড লেবর উপরে পিলামানুকু কেমতে স্কুল কোন আসব সেদিকে মধ্যে কাম করছু। জেলা স্তরীয় যে সচেতন কার্যক্রম হচ্ছে, যেমন যতরা হল, তোষাড়ি মেলা হল, সেটি মধ্যে আমার চাইল্ড লাইন তরফর ডিসিপি ইউনিট তরফ স্টল লাগুছি এবং লিফলেট সব দিয়া হচ্ছে, আর বড় বড় জায়গার মধ্যে বিশেষ করে সুন্দরগড়ের শিশু শ্রমিক উচ্ছেদ করা। সুন্দরগড় যেহেতু ট্রাইবাল ডোমিনেটেড এরিয়া, আউ এটি বিশেষ করে রাউরকেলা কোড়িয়া সাইডের ফ্লোটিং পপুলেশন রয়েছে, তেমন বাহার আসছেন বহুত, এবং যেহেতু রেলওয়ে লাইন রয়েছে বহু সময় পিলামানে আসছেন ভিক্ষাবৃত্তি করছেন, চাইল্ড লেবর হিসাবে কাম করছেন, এবং তাঁকু চাইল্ড লাইন তরফ এবং লেবর ডিপার্টমেন্ট তরফ মিলিত আনুকূল্যের মধ্যে আমার প্রোগ্রাম করা হচ্ছে, পিলামানক মধ্যে রেড করা হচ্ছে, পিলামানক রেস্ক করা হচ্ছে, রেস্ক করা হয়েকি তাঙ্কর হোম ডিস্ট্রিক্ট হলা, হোম স্টেট হলা, তাঙ্কু ইন্টিমেট করা হচ্ছে, এবং সেই অনুসারে পিলামানক তাঙ্ক পরিবারক হস্তান্তর করা হয়।
2: বিশ্ব সাইকেল দিবস পালন পরিপ্রেক্ষীরে খেলো ইন্ডিয়া অন্তর্গত সিটি স্তরীয় মহিলা অস্মিতা সাইক্লিং লিগ অনুষ্ঠিত হয়ে যাইছি। এতে বিভিন্ন সংগঠনর মহিলা সদস্যক সহ স্কুল ও কলেজর যুবতী মানে অংশগ্রহণ করেছিল। ভারত সরকারক যুব ও স্পোর্টস মন্ত্রণালয়, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া, সিএফআই এবং ওড়িশা সাইক্লিং আসোসিয়েসনর মিলিত সহযোগে আয়োজিত অস্মিতা সাইক্লিং লিগ্রে কৃতী প্রতিযোগী পুরস্কৃত করা যাইছিল। জেলার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর অন্তর্গত পরিগণনা ফর্ম বণ্টন প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছি। ইতিমধ্যে জেলার সমস্ত 7টি নির্বাচন মণ্ডলী অন্তর্গত পরিগণনা ফর্মর ডিজিটাইজেসন প্রক্রিয়া মধ্যে সফলতার সহ সম্পূর্ণ হয়েছে। জেলার মোট 14,64,547 জন ভোটর রয়েছেন। সেইভাবে 13,76,912 পরিগণনা ফর্মর ডিজিটাইজেসন হয়েছে। রাউরকেলা মহানগর নিগম ও রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড ওড়িশা রাউরকেলার মিলিত আনুকূল্যে বালুঘাট স্থিত ম্যাটেরিয়াল রিকভরি ফ্যাসিলিটি সেন্টরে প্লাস্টিক বর্জ্যর মূল্যাঙ্কন ও পৃথকীকরণ নির্ধারণ পাই মানক পরিচালনা প্রক্রিয়া উপরে এক দিনিকিয়া প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়ে যাইছে। আরএমসির ডেপুটি কমিশনার শ্রীমতী অনিতা নায়ক যোগদেই স্থিতি অনুধ্যান করেছিলেন। আসন্তা অগস্ট 2 রাউরকেলার প্রসিদ্ধ বেদব্যাস পীঠরে

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষী আজর বনানী রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হল বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্ক আলোচনা করা আমনখণ্ড অধিকারী সুদর্শন বেহরা সহিত আলোচনার অংশগ্রহণ করছেন দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহরা, আপনার স্বাগত করছি বনানী কার্যক্রম। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কহুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করা দরকার। কেতে মহৎপূর্ণ, কেতে মহৎ কাম এটা?
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্টে এবং জঙ্গল বিভাগ তরফর বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্লানশন স্কিম সব রয়েছে, আপনার দেখন্তু লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্লানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহলে তো ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহতি কম্পেনসেটি আপ্রোসিয়েশন রয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় নিশ্চিত গ্রামীণ রোজগার যোজনার MGNREGA স্কিমে মধ্যে প্লানশন করা হচ্ছে। তা সহ জাতীয় বনীকরণ যোজনা যেটা রয়েছে, ন্যাশনাল আফরেস্টন প্রোগ্রাম, সেথে মধ্যে আমার প্লানশন সব নিয়ে যাই। আমার সাধারণত জুলাই 1 রু জুলাই 30 কিংবা অগস্ট 15 পর্যন্ত সাধারণত প্লানশন করা হয়ে থাকে। এমনি দেখা যাই যে যেটি বর্ষা আগ আসছে সে সময় মধ্যে জুন 15 পরে পরে কি জুন 25-30 মধ্যে প্লানশন কাম আরম্ভ করা যাই থাকে।
1: তবে কথা হচ্ছে, যেমতি গোটিয়ে পিলা জন্ম নেওয়া পরে তার যেমতি যত্ন নেই থাও, সেইপরি গোটে ছোট শিশু অবস্থায় গোটে চারা যেতবে থাকে তাকে মধ্যে সেইভাবে যত্ন নেওয়ার নিহাতি আবশ্যক রয়েছে। তেমন সেই যে গছ আমি লগাইছে সময় অনুসারে তার যত্ন নেওয়া কথা, তাহা গুরুত্বপূর্ণ না কোন কোন?
2: আপনি সাধারণত দেখুন, আমার গছ লগাইয়া পূর্ব নর্সারি কার্য আমার নভেম্বর-ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আরম্ভ হইতে। সে যে চারাটি জুন 15 কি জুন 20 ভিতরে হয়ে যায় গছ লগাইয়া, দেড় ফুট উপরে হারারি সাধারণত চারা গুড়ি আমি লাগি থাকে। গছ লগাইয়া সময় আমার যে প্লানশন আক্টিভিটি রয়েছে, P2টা যে গাত খোলা যায় গোটে ফুট লম্বা, গোটে ফুট চৌড়া, গোটে ফুট ওসার মধ্যে গোটে ফুট হওয়া দরকার। এবং বিভিন্ন স্কিমের বিভিন্ন প্রকার সব প্লান্টিং মডেল রয়েছে। যে লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণে সেটি আমার পিচ সাইজ মধ্যে আমরা 1.5 ফুট আকার নিয়ে থাকি। সেই জায়গায় আপনার ফরেন বাহার মাটি দিয়া যায় সেটি, এবং সার দিয়া যায়, খত দিয়া যায়। মার্চ মাস পূর্ব সাধারণত আপনার P2টা সরিবা দরকার।
1: আচ্ছা।
2: এবং মার্চ মাসে সরিলে সে P2টা আপনার এপ্রিল-মে-জুন মাসে যে সেটা ওয়েদরিং হওয়া দরকার, যেমনি খরা খাইব। ঠিক বর্ষা হোক, আমার যে জুলাই মাসে গছ লাগিয়ে সাধারণত জুলাই মাসে গছ লগাইয়া পূর্ব মধ্যে খত দিয়া যায়, সার দিয়া যায়, কীটনাশক ঔষধ মধ্যে দিয়া যাই। তারপরে গছটা লগাই সারা পরে গোটে মাস কি দুই মাস পরে পরে সাধারণত চারিপটে বহুত অনাবনা গছ সব হয়ে
1: থাকে,
2: তাকে অগস্ট মাসে সেটা সব সফা সুতরা করিয়া পড়িব। সফা সুতরা করিসারা পরে সয়েল আর্কিং ম্যানুরিং গোটে রয়েছে, গছর চারিপটু আপনার মাটিটে কাটি দিয়ে সেটি ইউরিয়া দিয়ন্তু কি NPK দিয়ন্তু, DAP দিয়ন্তু, তার সাথে ক্লোরোপাইরিফস দিয়া যায় এবং ফোরেট মধ্যে কীটনাশক দিয়া যায়। তারপরে আপনার অক্টোবর নভেম্বর মাস বেলা সেকেন্ড উইডিং গোটে করা যায়, যেহেতু যদি অনাবনা গছ দিয়ে আপনি ন কাটিবা তাহলে গছ সেটা আবুড়ি বসে এবং গছটা ভালো ভাবে বড়ি পারিব না। সয়েল মশ্চার কনজাম্পশন আক্টিভিটি মধ্যে করা যায় আপনার অক্টোবর। জল সংরক্ষণ করার মধ্যে আমার বিভিন্ন জায়গায় সব স্ট্রাগার ট্রেন সব রয়েছে, যার সাইজ হচ্ছে 2 মিটার, আধা মিটার এন্ড আধা মিটার সাইজ স্ট্রাগার ট্রেন করা হচ্ছে।
1: মাটি
2: খোলা হয়েছিল, তার চেক ড্যাম মধ্যে ছোট ছোট জায়গায় যেটি আপনার পানি খসি আসছে মাটি খাই যাবে, সে জায়গায় চেক ড্যাম টে পথর বন্ধ করে মধ্যে সেটি আমি মূর্তিকা সংরক্ষণ করে এবং জল মধ্যে সংরক্ষণ করে পারিব। তারপরে পরক্লোশন ছোট ছোট পিট মধ্যে বিভিন্ন প্লানশন এরিয়া ভিতরে 5 ফুট বাই 5 ফুট কি 10 ফুট বাই 10 ফুট ছোট ছোট পিট করা যায়।
1: আচ্ছা।
2: এবং গলি প্লগিং মধ্যে বিভিন্ন জায়গায় করা যায়, যেটি পানিটা জোরে গড়ি আসছে সেটি মূর্তিকা ক্ষয় হয়েছে, সে জায়গায় মধ্যে এইভাবে সয়েল মশ্চার কনজাম্পশন। সহরাঞ্চল বনীকরণ টাউন মানকে যে গছ লগা যাচ্ছে আপনার অরবান প্লানশন তাকে কুয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কটক হোক, ভুবনেশ্বর হোক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর এবং রাউরকেলা, সম্পূর্ণ বিভিন্ন জায়গায় সব

শ্রোতা বন্ধু, বৃক্ষ হেউচি আমার জীবন। কাহিকি না সে আমাকু জীবনদায়ক অম্লজান প্রদান করুছি। বর্তমান হেউচি প্রকৃষ্ট সময়। প্রত্যেক জাগ্রত হুয়ন্তু। খালি থিবা স্থান মানঙ্করে রাস্তা কড়রে প্রচুর পরিমাণরে বৃক্ষ রোপণ করন্তু। নিজ পিলাকু যেমতি স্নেহ আদররে লালন পালন করুছন্তি, সেমতি বৃক্ষর যত্ন নেই তাকু দ্রুমরে পরিণত করন্তু। রহিলে বৃক্ষ পরিবেশ আম হইব স্বচ্ছ। হ্যাঁ শ্রোতা বন্ধু, বৃক্ষর যত্ন নেবা সহিত পরিবেশকু স্বচ্ছ সুন্দর করে ধরিত্রী মাকু সবুজিমাময় করিবা পাই সমস্তে আগেই আসন্তু। পিলাটিয়ে বৃক্ষটিয়ে এই মন্ত্রে অভিমন্ত্রিত হন্তু। শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমকু প্রযোজনা এবং পরিচালনা করিথিলে রাজীব কুমার মাহুন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহার বালা পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

শ্রোতাবন্ধু শুনুলে সুগম সঙ্গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর প্রচার করছু সাপ্তাহিক চিঠিপত্র কার্যক্রম আপনার চিঠি পাইছুর পুনঃ প্রসারণ উপস্থাপনা কৈবর্ত সাহু ও অবিনাশ মহাপাত্র।

প্রচার করছো গীতিনাট্য বালিরথে বিজে শ্রীজগন্নাথ, রচনা শরৎচন্দ্র মূলিয়া, প্রযোজনা সুমিত্রা মহাপাত্র, সঙ্গীত প্রফুল্লচন্দ্র বেহেরা।

0: অতি চমৎকার।
1: হেইটি বাই আসিলেনি,
2: ভাগ্য
3: ভাগ্য
0: মহাভাগ্য।
4: মল্লি, অতিথি মানুষ কহিদে আজির নৃত্য গীতর আসর স্থগিত করা যাইছি, সেমানে কালি আসিবে।
3: কাহিকি চারুলতে এভাবে দারুণ নিষ্পত্তির কারণ কোন চারুলতে?
2: ইয়া অন্যায়, ঘোর অন্যায় চারুলতে।
1: বাই তো কহিদে ভিতরক চালি গলেনি,

0: যা
1: তাকু এমিতি ধক্কা দিয়ে দেলি যে রথরু গড়ি গড়ি যাই তলে পড়িলা, গোড় হাত ছিঁড়ি যাই লহু লুহাণ হয়ে যাইছি। হেই দেখুন জেজে দেখুন সেটি কেমনি সে উঠিকি বসিলাণি।
2: আরে সে তো সেটি বসি কান্দুচি।
1: হ্যাঁ পরা জেজে দি হাত মথারে লগে রথ উপরে দিহকু চাই কোন গুড়াই গুণু গুণু গুণু গুণু হউচি।
3: প্রভু প্রভু শরণ রক্ষিণ মহাবাহু, তো বলরে কোন এইয়া দিলা তু পুরা ভক্ত বছল হরি, তু লল্দি ঘোষে থাউ থাউ মতে পর হস্তরে দণ্ড দিলু, তো সুদর্শন চক্রে যদি মো মুল্ড গণ্ডি কু হাণি দিগড় করে দিয়েথান্তু মুটি বি দুঃখ করি নথান্তি। তু মোর প্রাণবন্ধু বলি তো ছাবকু দৌড়ি আসিলি যে তু মতে এই পুরস্কার দেলু।

0: বেশ, আমে এই মুহূর্তে বড় দাণ্ডকু যাত্রা করি আকুল নিবেদন সহ রথরজ্জুধরি টাণিমু। কালে দাস প্রতি মহাবাহু করুণা করিবে, আপন পালিঙ্কির ব্যবস্থা করন্তু।
1: যথাজ্ঞা মণিমা।
2: জয় গজপতি মহারাজ প্রতাপ রুদ্রঙ্কর!
3: জয়!
2: জয় গজপতি মহারাজ প্রতাপ রুদ্রঙ্কর!
3: জয়!
0: বড় আচম্বিত কথা, আম্ভে স্বয়ং আজি রথ টানি বিফল হলু, কালিয়া রখেলা না আমার নিবেদন। ভাবুছি এ দাসানুদাস তাঙ্ক শ্রীচরণরে নিশ্চয় কোণসি অপরাধ করিছি, যাহাফলরে হটিয়া ঠাকুর হট করিছন্তি। আপন এই মুহূর্তরে রথ সাইরে তৃণসজ্জা করি দিয়ন্তু, আম্ভে তহিঁরে অধিয়া পড়ি তাঙ্ক মন কথা জাণিমাকু প্রার্থনা করিবু।